0: কথা এহেনি এসি কুবত যাবি আলু রে পেলু যারে সুজলা থা এহে যাবি আরে তু যাব না জানে রে।
1: বহুত বহুত ধন্যবাদ, সুন্দর ভাবনা আপনা আচ্ছা কাম কি তো কই বতা নেই, লেকিন ভাবনা এস কার্যক্রম কু সাজায় আপনা টুটি ফুটি আওয়াজ মে জিতনা উনকা পাস থা ও দে দিয়ে না জাদা না কম, লেকিন মাননা পড়েগা পুরা সাহস হে ভাবনা কা যো সাহস হে বুলন্দ আর কোন সা ক্লাস নাইন্থ ক্লাস ফির ভি হাইট জো দেখেঙ্গে বহুত ফিফথ ক্লাস সিক্সথ ক্লাস মে জেসে লড়কে লগ রহা হে, লেকিন ফির নাইন্থ ক্লাস হে লেকিন ফির ভি বহুত উমঙ্গ উৎসাহ হে, বড়ো হোকর তো ক্যা বনেগি ভাবনা, বড়ো হোকর ক্যা বনেগি ভাবনা, ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ ম্যাডাম ক্যা বনেগি?
0: ম্যাডাম।
1: ম্যাডাম ঘর মে কোন কোন হে?
0: দাদি মাতা পিতা বহিন ভাই।
1: চলে লেতে ছোটা সা ব্রেক।